0: आप जैसे हमें रखेगा वैसे हम तो रह लेंगे। कोमल और कठोर, कोमल और कठोर, कोमल जाने के हेल सख्त सख्त, कोमल इज सख्त एंड कठोर इज हार्ड। कोमल और कठोर तो हम अपना जीवन के ताके अपने शरीर में ताके जीव जो है, जीवा जो है, हमारा जुबान जो है, तुम जो है, वो जन्म से होती है। जीव जो है, जीभ जन्म से होती है और मृत्यु तक रहती है। इस पर हम गौर नहीं की थी, पर मुझे अच्छा लगा तो सोचती हूँ यहाँ आपके साथ ये हम आपके साथ बांट ले कि जीभा जो है, जीभ जो हमारे हैं, वो जन्म से होती है और मृत्यु तक रहती है, क्योंकि वो कोमल है, वो सख्त है, वो कोमल होती है। और डांट जो है, डांट तांद जो है, वो जन्म के बाद होती है और मृत्यु से पहले वो चला जाता है। हाँ, मृत्यु के पहले वो हाँ गिर जाता है, क्योंकि वो कठोर होता है, वो तिसहार। तो इसका मतलब ये है कि हमको जीवन में भी कोमल बनना रहे, कोमल ऐसा हमको ये जीवन बिताना है, कठोर नहीं। क्योंकि कठोर आप तो सुने हैं कि हमारे जुबान में, हमारे जुबान जो हुआ कोमल, वो हमारे साथ चले जाते हैं। और ये दांत जो है, जो बाद में आते हैं, जन्म के बाद आते हैं, वो जन्म से पहले चले जाता है। तो कोमल कोमलता आपके साथ चले जाएगा, कोमल आपके साथ जाएगा।
1: Muziek en informatie. Bij Vahon Hindustani Radio.
2: Dit is het Vahon Hindustani Radio nieuws. Goedemorgen, ik ben Bart Meijer. Een van de slachtoffers die zijn omgekomen bij een zwaar auto-ongeval in het Limburgse Heibloem is voormalig Boer Zoekt Vrouw deelnemer John Nauwen. In de auto zaten 6 inzittenden, van wie er 4 ter plekke overleden. Nauwen deed vorig jaar mee aan het populaire tv-programma. De boer kwam vorig jaar ook al in het nieuws toen er een grote brand uitbrak in zijn kippenstal. Daarbij verloor hij 50.000 dieren. Het aantal verkochte nieuwbouwhuizen is begin dit jaar sterk gedaald. Dat blijkt uit cijfers van het CBS en het Kadaster. De verkoop daalde in het eerste kwartaal van dit jaar met 19% in vergelijking met dezelfde periode in 2025. De exacte oorzaak van deze daling is nog niet helemaal duidelijk. Bij Russische luchtaanvallen op de Oekraïnse hoofdstad Kiev zijn afgelopen nacht zeker 10 doden gevallen. Volgens burgemeester Klitschko is een woongebouw in het noordwesten van de stad beschadigd geraakt. Meerdere mensen kwamen onder het puin terecht en ook andere gebouwen in de stad werden getroffen. En supertyfoon Bavi heeft grote schade aangericht op het eiland Rota in de Amerikaanse Noordelijke Marianen. Er zijn windsnelheden tot 290 km per uur gemeten. Volgens de weerdienst zal het grootste deel van het eiland, dat ongeveer 1500 inwoners telt, wekenlang of zelfs langer onbewoonbaar zijn. Het weer: in het noorden is er sprake van veel bewolking en kans op het lichte regen of motregen. In de rest van het land schijnt de zon geregeld en daar blijft het droog. Het wordt 20 graden in het noorden en zo'n 25 graden in het zuiden. Ook morgen zijn de verschillen tussen het noorden en het zuiden groot. Later in de week slaat het weer om en wordt het overal zonnig en warm zomerweer.
3: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
4: हर काम के लिए, हर एडवर्टाइजमेंट के लिए, मौत के समाचार फरमा

0: Adverteer nu bij Vahon Hindoestani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
1: Advocatenkantoor Anand Ram Sood wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakeel ki zaruri par gaya hai.
2: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
1: Advocatenkantoor aan het Raamsoet aan de Hof van Delftlaan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
3: Voor hulp bel nu 015-21-59-22-7.
1: Advocatenkantoor aan het Raamsoet.
4: U luistert naar Hindoestani Radio, Radio Faro.
5: Digitale radio, wagonfm.nl.
6: Dit is het Fahon Hindoestani Radio nieuws. Goedemiddag, ik ben Edward Niesing.
7: De Belgische voetbalbond KBVB heeft van de FIFA te horen gekregen dat een beroep tegen het opheffen van de schorsing van Folarin Balogun niet ontvankelijk wordt verklaard. Eerder uitte de UEFA ernstige kritiek op de FIFA. De bond begrijpt niets van het besluit om de schorsing van de Amerikaanse spits op het WK op te schorten. De FIFA heeft een grens overschreden, zegt UEFA. Balogun kan door het besluit in de achtste finale spelen tegen België vannacht om 2:00 Nederlandse tijd. Hamas is bereid afstand te doen van de bestuurlijke controle over de Gazastrook. Dat heeft de woordvoerder van de beweging op een persconferentie gezegd vandaag. Hamas vocht de afgelopen jaren een bloedige oorlog uit met Israël. Het vertrek van Hamas moet de weg vrijmaken voor de komst van technocratische bestuurders, zoals afgesproken in het vredesplan van president Trump. Deze stap wordt gezien als een volgende in het vredesproces. Het kabinet geeft de komende jaren 420 miljoen euro extra uit aan nieuwe woningen voor ouderen. Veel senioren willen verhuizen naar een kleinere, gelijkvloerse woning, maar kunnen geen geschikte plek vinden. Het ministerie van Binnenlandse Zaken zegt dat er vooral een tekort is aan woningen voor senioren die zorg nodig hebben en aan zogenoemde clusterwoningen. En koning Willem-Alexander en zijn gezin vieren Koningsdag op 27 april volgend jaar in Lelystad. Dat heeft de Rijksvoorlichtingsdienst bekendgemaakt. Het is de eerste keer dat de koning zijn verjaardag viert in Flevoland. Zijn moeder deed dat al eerder. In 2006 bezocht zij Zeewolde en Almere. 2027 is ook de 60ste verjaardag van Lelystad. In 1967 gingen de eerste bewoners er wonen. En dan nog het weer. Vanavond is het in grote delen van het land tot zonsondergang vrij zonnig. De temperatuur varieert van 18 graden in het noorden tot lokaal nog 25 in Zuid-Nederland bij een matige westenwind. Vannacht is het droog met wat bewolking. De minima komen uit tussen 15 en 18 graden. En tot zover het nieuws op Fahon Hindoestani Radio.
0: Den Haag heeft het Binnenhof. De Hofwijver. Het Vredespaleis. En je eigen Fahon Hindoestani Radio.
8: तो हमारे साथियों प्रोग्राम का शुरुआत तो सदियों से करते आ रहा हूं वही शिक्षा और सबक से भरा हुआ बयान के साथ एड फिल्म ललकार 1927 कंपोज बाय द ब्रदर्स कल्याण जी आनंद जी और हमेशा की तरह आप सभी को सुनाने को जा रहे हैं सुरों का बादशाह द किंग ऑफ मेलोडी पद्मश्री मोहम्मद रफी साहब जी क्या चगा लो मुस्कुरा लो महफिले सजा लो क्या जाने कल कोई साथी छूट जाएगा जीवन के डोर तो बड़ी कमजोर है यारो ये कब टूट जाएगा ये कब समाप्त हो जाएगा ये तो सिर्फ परम पिता परमेश्वर को मालूम है इसलिए हम लोग तो आप सभी से सदियों से यहाँ से यही कहते आ रहे हैं यारो और सदा यही कहते गे और कहते रहेंगे कि हब त्यू नास्ता और लीफ है कांधे से कांधे मिलाकर भिड़ाकर लगाकर यारो आगे को बढ़ना है खुद को आगे को बढ़ाना है देश को भी आगे को बढ़ाना है कौम को भी आगे को बढ़ाना है तो ये शिक्षा सबक से भरा हुआ बयान के बाद आप सुनेंगे सरनामी संगीत पहला अध्याय में हमेशा की तरह बैठक गाना और दूसरा अध्याय में कुछ सरनामी इंडियन पॉप म्यूजिक ऑर्केस्ट्रा म्यूजिक और उसके बाद कुछ नए नए सुपरहिट सॉन्ग्स फ्रॉम द बॉलीवुड फिल्म इंडस्ट्री, बीच में कुछ ज्ञान की बातें है, शेर शायरी भी है। तो जरूर प्रोग्राम को सुनते रहना, मजे लेते रहना, जहां पर भी हो, जिस हाल में हो, फाउन हिंदुस्तानी रेडियो का ढेर सारा प्यार दुलार प्रेम और मोहब्बत आप सभी तक पहुंचे। रफी साहब जी,

ब्यूटीफुल मैशअप सुनाया आप सभी को मिस्टर के फ्रॉम हॉलैंड, द ग्रेट सिंगर किरण केदार जी के ब्यूटीफुल आवाज में ये थी सुंदर बयान आप श्रोताओं ने सुना। अगला बयान एक और जबरदस्त गायक हमारे सूरीनाम देश का बिलोंग टू महान संगीतकार फैमिली द बैतालीस फ्रॉम सूरीनाम एंड कारेन इज ओकन तेरह पॉल बैताली के कौन नहीं जानता है, जबरदस्त रफी साहब जी का इमिटाटर हमारे सूरीनाम देश का और हॉलैंडेस का आईडीआर 80-90 een hele bekende artiest van Surinaamse bodem. En natuurlijk de Baitalis, die zijn al vanaf jaren 60 bezig met muziek in de buurt van de Toekomstweg. Daar heb ik ze altijd leren kennen, Paul en zijn broeders. En Jon Tellig ook uit de familie Baitali. En natuurlijk een neef van Ren, onze topzangeres Karin Baitali, die je neef hè. Randy Baitali, ik ga jullie vertellen dat het bijzonder moeilijk is om zingen en daarnaast ook de basgitaar te spelen. Dus alle respect voor maestro Randy Baitali. Ik heb het nagma chuna hai aap sabhi ke seva mein. Kishorda ke yaad mein, hame tumse pyaar kitna.

0: Adverteer nu bij Vahon Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
1: Advocatenkantoor Anand Ramsoet Wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakeel ki zaruri par gaya hai.
2: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaats en jeugdstrafrecht.
1: Advocatenkantoor aan het Raamsoet aan de Hof van Delft, Laan 87B. Delft meer, telefoonnummer 015 21 59 22 7.
3: Voor hulp bel nu 015 21 59 22 7.
1: Advocatenkantoor aan het Raamsoet.
4: U luistert naar Hindustani Radio, Radio Fahon.
5: Digitale radio, fahonfm.nl.
6: Dit is het Fahon Hindustani Radio nieuws. Goedemiddag, ik ben Edward Niesing. De Belgische voetbalbond KBVB heeft van de FIFA te horen gekregen dat een beroep tegen het opheffen van de schorsing van Folarin Balogun niet ontvankelijk wordt verklaard. Eerder uitte de UEFA ernstige kritiek op de FIFA. De bond begrijpt niets van het besluit om de schorsing van de Amerikaanse spits op het WK op te schorten. De FIFA heeft een grens overschreden, zegt UEFA. Balogun kan door het besluit in de achtste finale spelen tegen België vannacht om 2 uur Nederlandse tijd. Hamas is bereid afstand te doen van de bestuurlijke controle over de Gazastrook. Dat heeft de woordvoerder van de beweging op een persconferentie gezegd vandaag. Hamas vocht de afgelopen jaren een bloedige oorlog uit met Israël. Het vertrek van Hamas moet de weg vrijmaken voor de komst van technocratische bestuurders, zoals afgesproken in het vredesplan van president Trump. Deze stap wordt gezien als een volgende in het vredesproces. Het kabinet geeft de komende jaren 420 miljoen euro extra uit aan nieuwe woningen voor ouderen. Veel senioren willen verhuizen naar een kleinere, gelijkvloerse woning, maar kunnen geen geschikte plek vinden. Het ministerie van Binnenlandse Zaken zegt dat er vooral een tekort is aan woningen voor senioren die zorg nodig hebben en aan zogenoemde clusterwoningen. En koning Willem-Alexander en zijn gezin vieren Koningsdag op 27 april volgend jaar in Lelystad. Dat heeft de Rijksvoorlichtingsdienst bekendgemaakt. Het is de eerste keer dat de koning zijn verjaardag viert in Flevoland. Zijn moeder deed dat al eerder. In 2006 bezocht zij Zeewolde en Almere. 2027 is ook de 60ste verjaardag van Lelystad. In 1967 gingen de eerste bewoners er wonen. En dan nog het weer. Vanavond is het in grote delen van het land tot zonsondergang vrij zonnig. De temperatuur varieert van 18 graden in het noorden tot lokaal nog 25 in Zuid-Nederland bij een matige westenwind. Vannacht is het droog met wat bewolking. De minima komen uit tussen 15 en 18 graden. En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
0: Den Haag heeft het Binnenhof, de Hofwijver, het Vredespaleis en je eigen Fahon Hindustani Radio.
7: तो हमारे साथियों प्रोग्राम का शुरुआत तो सदियों से करते आ रहा हूं वही शिक्षा सबक से भरा हुआ बयान के साथ एक फिल्म ललकार ने दिन तो इन सही फटर कंपोज बाय द ब्रदर्स कल्याण जी आनंद जी और हमेशा की तरह आप सभी को सुनाने को जा रहे हैं सुरों का बादशाह द किंग ऑफ मेलोडी पद्मश्री मोहम्मद रफी साहब जी क्या चगा लो मुस्कुरा लो महफिले सजा लो क्या जाने कल कोई साथी छूट जाएगा जीवन के डोर तो बड़ी कमजोर है यारो ये कब टूट जाएगा ये कब समाप्त हो जाएगा ये तो सिर्फ परम पिता परमेश्वर को मालूम है इसलिए हम लोग तो आप सभी से सदियों से यहाँ से यही कहते आ रहे हैं यारो और सदा यही कहतेंगे और कहते रहेंगे कि हब त्यू नास्ता और तकलीफ है कांधे से कांधे मिलाकर भिड़ाकर लगाकर यारो आगे को बढ़ना है खुद को आगे को बढ़ाना है देश को भी आगे को बढ़ाना है कौम को भी आगे को बढ़ाना है तो ये शिक्षा सबक से भरा हुआ बयान के बाद आप सुनेंगे सरनामी संगीत पहला अध्याय में हमेशा की तरह बैठक गाना और दूसरा अध्याय में कुछ सरनामी इंडियन पॉप म्यूजिक ऑर्केस्ट्रा म्यूजिक और उसके बाद कुछ नए नए सुपरहिट सॉन्ग्स फ्रॉम द बॉलीवुड फिल्म इंडस्ट्री, बीच में कुछ ज्ञान के बातें हैं, शेर शायरी भी है, तो जरूर प्रोग्राम को सुनते रहना, मजे लेते रहना, जहां पर भी हो, जिस हाल में हो, फाउन हिंदुस्तानी रेडियो का ढेर सारा प्यार दुलार प्रेम और मोहब्बत आप सभी तक पहुंचे। रफी साहब जी,

शाबाश शाबाश यारों का यार और जिगरी दोस्त रोमी गोगर जी के ब्यूटीफुल आवाज में ये अति सुंदर मजेदार आप श्रोताओं के सेवा में पेश किया गया और वो भी खास करके फाहुन हिंदुस्तानी रेडियो के माध्यम से। तो यारो कुछ ज्ञान के बातें हो जाए ना, पुराने जमाने के कुछ विद्वानों, कुछ पढ़े लिखे लोगों, कुछ मशहूर मशहूर लोगों और इस जमाने के कुछ महा महाज्ञानियों ने मनुष्य इंसान के बारे में या तो इंसानियत के बारे में अति सुंदर सुंदर ज्ञान से भरी हुई बातें लिखे हैं यारो, जो मैं आज श्रोताओं के साथ बांटना चाहता हूँ। ये आशा उम्मीद लेकर कि इन बातों से कुछ ना कुछ तो हम लोग जरूर सीखेंगे ना, तो जरूर ये बातें सुनते रहना। अर्ज किया है श्री शान रोस्तान है वसन फ्रांस क्रेफर 1894-1977। और शान रोस्तान ने कहा है मनुष्य के बारे में यारों की, अवश्य अनमेंस दोत बेन्य अन मोर दनार दोत के अर मेल्यूनन दन बेन्य अन ओफर वेनार अवश्य इधर इन दोत बेन्य अन खोत। आगे में कहा श्री विलियम जेम्स अमेरिकांस फिलोसोफ 1842-1910। और विलियम जेम्स ने कहा है मनुष्य के बारे में यारों की, बियोलॉजिस्ट बेस्कोट इज द मेंस हेड verschrikkelijkste van alle roofdieren. Ja, zelfs het enige dat stelselmatig zijn buit zoekt onder zijn eigen soort. Maar goed, hoe zou dat te maken? Agame Keizeri Angelus Silesius. Hij was een Duits katholiek priester en geneesheer, 1624-1677. Oh, Angelus Silesius nekaha hij manusje ke baremiarki. De druppel wordt tot zee. Is hij in zee gekomen? De mens wordt God als hij in God is opgenomen. George Orwell, Engels schrijver, tevens PS van Eric Blair, 1903-1950. Oh, George Orwell, ik haal hem. De essentie van het mens zijn is dat men geen perfectie hoeft te zoeken. Catharose de Petri, Nederlands mystica en schrijfster, tevens PS van Henny Stokhuizer, 1902-1990. Oh, Catharose de Petri, de hoofdzaak van uw bereidheid en dadenrijkdom dient gelegen te zijn in het feit dat u het zielenbewustzijn in de plaats van het ik-bewustzijn stellen wilt. Wie zielenbewustzijn verkrijgen gaat, is een heel ander mens geworden. Een nieuw mens, verlost van het wereldwiel. Gerardus van der Leeuw, Nederlands theoloog en politicus, 1890-1950. Oh, Gerardus van der Leeuw, nikahai hem logo ke baremiaruki. De mens die de dans uitvond, trad in een nieuwe dimensie van zijn bestaan. Motori Norinaga, Japans geleerde 1730-1801. Omoturi Nekahai Manushi, de mens die over voortreffelijke karaktereigenschappen beschikt, zal weten wat hij weten moet en doen wat hij behoort te verrichten. Het heeft geen zin daarboven nog dwang op hem uit te oefenen. Belcampo, Nederlands schrijver, tevens PS van Herman Pieter Schoenveld, 1902-1990. El Belcampo, de mens dobbert als een stuk wrakhout
op de oceaan des levens. Dirk Koster, Nederlands schrijver, 1887-1956. Dirk Koster, ik ga hem een stukje. De mens in zijn liefde wordt zich plotseling met kalme zekerheid bewust dat hij tot zichzelf gekomen is door tot een ander uit te gaan. Zie hier het bewijs dat de mens zichzelf slechts vinden kan door zichzelf te verlaten. En de laatste van vandaag, Kahesri Protagoras. Hij was een Grieks filosoof en leefde circa tussen 420 tot 490 voor Christus. Au Protagoras, Nikahae Manusje Kibarmiaruki. De mens is de maat van alle dingen. Maar ik ben hier zo tauw, bij jou, kutje kahoute, udaharen, sunni jo manusje kibarmi jata hai. U heeft net kunnen luisteren naar een paar zeer leerrijke citaten die over de mensheid gingen. Ja, zo meer lekker in bato kom je af, zo tauw, kosunaya, ki in bato ze kutje na kutje tom log jarud sikhenge na. To program ko age barhate hai, jo tor se sarnami sangeet aap sun rahe hai. पहला अध्याय तो हमेशा की तरह बैठक गाना का होता है. एक और जबरदस्त गाने वाली हमारे सुरीनाम देश और इंडिया का द बैठक गाना क्वीन फ्रॉम द 80s 90s बिजावती चैतू तोरी मथुरा.